You're listening to Taka FM 90.4. Shaka laka baby, shaka laka baby.

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
2: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, 14ই ভাদ্র, 15ই রবিউল আউয়াল, 29শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিন বাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে, মন্তব্য সমাজ কল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও বিশ্ব নেতৃবৃন্দ। সরকারের বিশেষ অনুরোধে 10,000 বাংলাদেশি কর্মী বিনা খরচে নিতে সম্মত মালয়েশিয়া। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের আহ্বান। এবং ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট সিরিজে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক দলকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা দেশটির। এই বিষয়ে আগামী বুধবার বেইজিংয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: ঢাকা শহরে প্রতিদিন তৈরি হয় প্রায় 7 থেকে 8,000 টন বর্জ্য, যার বড় একটি অংশের শেষ ঠিকানা সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ড। মানুষের তৈরি এসব বর্জ্য মানুষেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বহুদিন থেকে চেষ্টা চলছে, অবশেষে তাতে সায় দিয়েছে চীন। সিটি কর্পোরেশনের জায়গা ভাড়া নিয়ে চীন বিদ্যুৎ কেন্দ্র বানাবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
5: উত্তর সিটি কর্পোরেশনের ওয়েস্ট এনার্জি প্রজেক্ট তাদের দেশের কোম্পানি করছে, সেখানে সিএমইসি কোম্পানি অলরেডি তারা কার্যক্রম শুরু করেছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে দিবেন। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে, আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর।
4: পরিকল্পনা অনুযায়ী বর্জ্য থেকে প্রতিদিন 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রতি ইউনিট 25 টাকা দরে সেই বিদ্যুৎ কিনবে সরকার। দাম তুলনামূলক বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় এর সুফল দেখছেন সংশ্লিষ্টরা।
5: মানে 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনা গুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে, এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্য, ঢাকা শহরের জন্য।
4: বাড়তে থাকা বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম।
6: এখানে একটা বিষয় সেটা হলো যে আমাদের যে গার্বেজ গুলো তৈরি হচ্ছে সেটা তো আমরা যে জমিয়ে রাখি স্তূপ করে, আমাদের তো প্রচুর জমি নেই, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যেখান থেকে মিথেন এমিশন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, আর এই গার্বেজ ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটাও একটা দেখার বিষয়, কারণ বেড়ে যাচ্ছে, এটা কিভাবে ম্যানেজ করবে। তো সেক্ষেত্রে এটা তো আমাদেরকে অল্টারনেট অপশনে যেতে হবে, সেক্ষেত্রে এটা বিদ্যুৎ জেনারেট করবে সেটা ঠিক আছে, আমাদের কাজে লাগবে।
4: সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্জ্যের বোঝা কমিয়ে বিদ্যুৎ উৎপাদনে আমিনবাজারের এই উদ্যোগ হতে পারে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ল গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী ল গ্র্যাজুয়েটদের মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় ও দরিদ্র মানুষের ন্যায় বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করাও তাদের সামাজিক ও পেশাগত দায়িত্ব। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজ এডাম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। তিনি গতকাল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয় তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি ও অগ্রগামী করা। চীন বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক এমইউ স্বাক্ষরিত হয়েছে। গতকাল চীনের জিয়াংসি প্রাদেশিক সরকার এবং জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটি আয়োজিত চীন বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া এবং চীনের পক্ষে জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির প্রফেসর জ্যাং পেংইউ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সম্মেলনে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক শিক্ষা, কর্মসংস্থানমুখী শিক্ষায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক সুযোগে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্ল্যাটফর্মগুলো হল চীন বাংলাদেশ ভোকেশনাল টিচার্স ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। দেশের উন্নয়ন ও দেশ করতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি গতকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা এক মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সবাই দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছে। এখন দায়িত্ব হল এই অর্জনকে সুরক্ষা করা ও নতুনভাবে দেশকে গড়ে তোলা। রংপুর মেট্রোপলিটন পুলিশ আরপিএমপির নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ বলেছেন, রংপুরে একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তিনি গতকাল আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। আরপিএমপি কমিশনার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণ বিশ্লেষণের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, তদন্ত প্রক্রিয়ার সব ধরনের প্রয়োজনীয় কারিগরি ও গোয়েন্দা সহায়তা নেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। ভারত, ভুটান, নেপালের সঙ্গে নিয়মিত আমদানি রপ্তানির মাধ্যমে একদিকে যেমন বাড়ছে বাণিজ্যিক কার্যক্রম, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও যোগ হচ্ছে বড় অঙ্কের অর্থ। পাথর, ফলমূল, মশলা, কসমেটিক্স, পোশাক ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সহ নানা ধরনের পণ্য আসছে এই বন্দর দিয়ে। সরকারের নেওয়া নানা উদ্যোগে ভবিষ্যতে বুড়িমারি স্থলবন্দরের রাজস্ব আয় ও বাণিজ্যিক কার্যক্রম আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: স্থলপথে বাণিজ্য বৃদ্ধি আনবে দেশে সমৃদ্ধি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর। ত্রিদেশীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই স্থলবন্দরটি। আমদানি রপ্তানি এবং যাত্রী পারাপারের মাধ্যমে দেশের রাজস্ব খাতকে সমৃদ্ধ করছে এই স্থলবন্দরটি। 2023-24 অর্থ বছরে 86 কোটি, 2024-25 অর্থ বছরে 87 কোটি এবং 2025-26 অর্থ বছরে 124 কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে অর্জন করা হয়েছে 90 কোটি 66 লক্ষ 83 হাজার টাকা।
8: বুড়িমারি স্থলবন্দরে আগের তুলনায় অনেকটা ব্যবসা উন্নতির দিকে। বর্তমানে ইন্ডিয়ান পাথর না আসার কারণে একটু বেগাত ঘটছে, যদি ইন্ডিয়ান পাথর শুরু হয় মোটামুটি আগের তুলনায় অনেক ভালো হবে ব্যবসা।
7: বুড়িমারি সিএনএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ জানান,
9: আমাদের এই 26-27 অর্থ বছরে শুধুমাত্র পাথরের উপর নির্ভরশীল না থাকে বাকি যে আইটেম গুলো রয়েছে, পণ্য রয়েছে যেগুলো অনেক ভ্যালুয়েবল এবং অনেক ট্যাক্স পে করতে হয়, এই আইটেম গুলো যদি চালু থাকে তো আমার মনে হয় যে এখানকার রাজস্ব অনেক বেশি বৃদ্ধি পাবে।
7: বুড়িমারি আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু জানান,
10: এই রাজস্ব আয় আরো বৃদ্ধি করা যাবে যদি আমাদের স্থলবন্দর থেকে লালমনিরহাট গামী সড়কটি সংস্কার করে চার লেনে রূপান্তরিত করা যায়। এলসি সংক্রান্ত জটিলতা যেটা আছে সেটার যদি সমাধান করা যায়।
7: বুড়িমারি স্থলবন্দরের আয় বৃদ্ধি করতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি দ্রুত সংস্কার সহ সকল সমস্যার সমাধান হোক এমনটি প্রত্যাশা সকল মহলের। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থলবন্দর থেকে ফিরোজ হোসেন, বাংলাদেশ বেতার, রংপুর।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের সেবায় তার সাফল্য কামনা করেছেন। এক অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলে গতকাল রুশ দূতাবাস জানায়। ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, মঙ্গল ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টায় সাফল্য কামনা করেন। রুশ প্রেসিডেন্টের এই বার্তাটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রতিফলিত করে। এছাড়া তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সেরদির বিরোধী মোহামেদভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পিটার পাভেল এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গতকাল ময়মনসিংহের নান্দাইলে 36টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে আধুনিক আধাপাকা স্বপ্ন বাড়ির চাবি তুলে দিয়েছেন। এর আগে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন না থাকে সেটি ছিল তার মূল নির্বাচনী প্রতিশ্রুতি। তিনি বলেন, পর্যায়ক্রমে নান্দাইলে গৃহহীন সব মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। নতুন পাকা ঘর হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। পরে বিকেলে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ভূঁয়াপাড়া রাস্তা থেকে ভূঁয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভায়া মামুনের বাড়ি পর্যন্ত রাস্তা ইউনি ব্লক দ্বারা উন্নয়ন সড়কের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে 10,000 বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়া সহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই 10,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। বিজ্ঞপ্তিতে এই উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ঢাকা শোভাযাত্রা। হৃদয় ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে শোভাযাত্রাটি পুরনো ঢাকার লক্ষ্মী বাজার থেকে শুরু হয়, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়। উৎসবমুখরী শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগর জীবনের নানাবিধ অনুষঙ্গ বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রা শেষে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, ঢাকার ইতিহাস ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী হৃদয় ঢাকা 416 উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1170 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। দেশটি এসব নিষেধাজ্ঞাকে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ডলারকে ব্যবহার করে অন্যান্য দেশকে ইরানের বিরুদ্ধে নীতি গ্রহণে চাপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় ইরানের বিরুদ্ধে এ যাবৎকালে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনার পরিকল্পনা ঘোষণার পরপরই ইরানে অভিযোগ করে। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তেহরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন। নেপালে প্রলয়ঙ্কারী বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে অন্তত 554 জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নেপাল ও তিব্বত মিলিয়ে এখন পর্যন্ত 2400 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে 517 জন বিদেশি নাগরিক ও 933 জন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক রয়েছেন এবং তিব্বতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা তিব্বতে আটকে পড়া 555 জন পর্যটককে উদ্ধার করেছেন। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্যোগপ্রবণ এলাকা থেকে 499 জন স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিব্বতের একটি বাঁধ ভেঙে যাওয়ার খবরে নেপাল নিজ দেশের নাগরিকদের অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছে। এদিকে নেপাল এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেছে, বিদেশি উদ্ধারকর্মীদের পরিবর্তে তাদের অর্থ সহায়তা দরকার। নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ এই আকস্মিক বন্যা ও ভূমিধসে আক্রান্তদের সহায়তায় রেড ক্রস 3 কোটি 10 লক্ষ ডলার অর্থ সহায়তা চেয়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়া ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ সেমিফাইনালে উঠেছে। গতকাল রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ হাই পারফরমেন্স তাদের শেষ খেলায় 3 উইকেটে নর্দার্ন টেরিটরিকে পরাজিত করে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ড নারী দল 6 রানে হংকং নারী দলকে পরাজিত করেছে। আজ একই ভেন্যুতে দিনের একমাত্র খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। ক্রিকেটের আরও খবর। লর্ডসে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে আজ স্বাগতিক ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 দু দল মুখোমুখি হবে। এ পর্যন্ত রান সংখ্যা ইংল্যান্ড 290 ও 3 উইকেটে 81, পাকিস্তান 110। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:39 এবং সূর্য অস্ত যাবে 6:20। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় খুলতে যাচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডের বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি এ থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর বুধবার। আইন পেশার সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের নবীন আইনজীবীদের আহ্বান জানালেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে মন্তব্য সমাজকল্যাণ মন্ত্রীর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও বিশ্বনেতৃবৃন্দ। এবং সরকারের বিশেষ অনুরোধে 10,000 বাংলাদেশি কর্মী বিনা খরচে নিতে সম্মত মালয়েশিয়া। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
13: সবার সাথে 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: Vaccination Act Station.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিসে প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রো।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: Retro Reloaded. Retro Reloaded.
1: Good morning, Bangladesh. কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম কিন্তু রেট্রো রিলোডেড নিয়ে। আজকে শনিবার 29 আগস্ট এবং ঘড়িতে সময় 11টা। জি হ্যাঁ, ঠিক 11টায় পিঙ্কি চলে এলাম রেট্রো রিলোডেড নিয়ে, পুরনো দিনের গানগুলো নিয়ে, পুরনো দিনের স্মৃতি নিয়ে, পুরনো দিনের সময় নিয়ে, সবকিছু নিয়ে আজকে কথা হবে। গান তো হবে এবং আপনাদের যে কোনো পুরনো কথা মনে পড়ে থাকলে সেটা আমাকে জানিয়ে দিতে পারেন 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে। তাছাড়া facebook.com/ILoveDhakaFM পেজ একটি পোস্টে আছে, সেখানেও কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, সো চট জলদি আপনারা লিখে ফেলুন, সুন্দর সুন্দর গানগুলো আপনাদের জন্য রেখেছি, একদম মন জুড়ে যাবে। আর আজকে শনিবার, একদম সপ্তাহের প্রথম দিন, প্রতি শনিবারই আমি কিন্তু চলে আসি এবং সেই সাথে আপনাদের সাথে আড্ডা দেই, পুরোনো দিনের গান, পুরোনো দিনের কথা বলি। তো যদি আপনাদের নতুন যারা যুক্ত হয়েছেন আমার সাথে কোনো পুরোনো কথা থাকে সেটা আমাকে কিন্তু আবার জানিয়ে দিতে পারেন। ওকে, সো আর কথা না বাড়িয়ে চলে যাব গানে। তুমি চাঁদের জোছনা নাও, অ্যান্ড্রু কিশোর অ্যান্ড সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটা আপনাদের জন্য প্লে করছি, হৃদয়ের আয়না মুভির গান। আর তারই সাথে আপনারা জানিয়ে দেন হৃদয়ের আয়না এই মুভির গানটা কে, সরি, এই মুভিটা কে কে দেখেছেন এবং কেমন লেগেছে আপনাদের, সেই মুভিগুলোর কথা কি আপনাদের মনে পড়ে। ঠিক আছে, জানাতে থাকুন। পিঙ্কি ফিরছি একটু পর, কোথাও যাচ্ছেন না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গানে সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
5: শুনছেন ঢাকা FM 90.4।

ফিরে এলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ, যেখানে চলছে রেট্রো রিলোডেড। জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো শুনছেন আপনারা এবং দুটো পর্যন্ত আপনারা শুনবেন। তো আমার সাথে কে কে পুরনো দিনের হচ্ছে কথা শেয়ার করেছেন দেখে নিই। অমৃত বোস যুক্ত হয়ে গিয়েছেন প্রতিবারের মতো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি প্রতিবার আমার সাথে যুক্ত থাকেন এবং আমাকে লিখেন। আচ্ছা, এছাড়া কে কে আছে, সঞ্জনা লিখেছেন, আপু তোমাকে শুনছি খুবই ভালো লাগছে, পুরনো দিনের কথা আর কি বলবো, পুরনো দিনের সময়, পুরনো দিনের ফ্রেন্ডস, সবকিছু খুবই মনে পড়ে, একদম ঠিক তাই। জীবন খান যুক্ত হয়ে আছেন, হেই জীবন খান কেমন আছেন বলেন তো। মুনা, হেই আপু তোমাকে শুনে খুবই ভালো লাগে, তোমার জন্য প্রতি উইকে ওয়েট করতে থাকি এবং তোমার এই শোটা আমার খুব পছন্দের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুনা আমার সাথে থাকার জন্য। আর আমি প্রতি শনিবার ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত আসলে থাকি, আপনাদের সাথে আড্ডা দেই এবং পুরনো দিনের কথাগুলো বলি আর কি, আমার তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগে সেটা জানতে চাই। আর হচ্ছে শারাফাতুল্লাহ যুক্ত হয়ে আছেন, হেই আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, আপনাকে শুনতে ভালো লাগছে, গানগুলো চমৎকার, একদম আমার টেস্টের সাথে মিলে গিয়েছে, আজকে আমার মনটা খুবই খারাপ, আপনার কাছে রিকোয়েস্ট যে আমার জন্য কিছু গান প্লে করেন। আপনার মনটা কেন খারাপ বলেন, গান তো প্লে করছি, অনেক সুন্দর সুন্দর গান প্লে করছি, আশা করছি আপনাদের গানগুলো ভালো লাগবে। আর আপনার যদি কোনো পছন্দ থেকে থাকে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন, ঠিক আছে, তাহলে আমি আপনার পছন্দের গান প্লে করে দেবো। 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে টেক্সট মেসেজ আপাতত নিচ্ছি না, একটু যান্ত্রিক ত্রুটির কারণেই সমস্যাটা হচ্ছে, কিন্তু হোয়াটসঅ্যাপে অলওয়েজ আছি, তাছাড়া facebook.com/ilovetrackfm পেজে তো আছি, সেখানে একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন আমার সাথে। ওকে, সো এখনো যারা যারা লিখেননি বাট শুনছেন চুপটি করে বসে বসে কানে হেডফোন দিয়ে আমাকে শুনছেন, গানগুলো শুনছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি লিখেন না, আপনাদের মনের কথাগুলো লিখে ফেলুন, আমাকে জানিয়ে দিন। আর আজকে যাদের যাদের বার্থডে তাদেরকে হ্যাপি বার্থডে। আজকে আমাদের অফিসে আমাদের প্রিয় সাউন্ড ইঞ্জিনিয়ার, যিনি আপনারা আমাদের কিছু প্রোমো, আমাদের কিছু গান, তারপর হচ্ছে যে সব অ্যাডগুলো আপনারা শুনেন, যেই সাউন্ড ইঞ্জিনিয়ার তার পিছে কাজ করছেন, তার আজকে জন্মদিন, সুশান্ত কুমার সরকার তার নাম, তার জন্মদিন আজকে, তাকে অনেক অনেক শুভকামনা। আর আপনারা হয়তো বা তাকে দেখেন না, তিনি হচ্ছে আমাদের পর্দার পেছনে কাজ করে, এবং পর্দার পেছনে কাজ করে বলেই কিন্তু আমরা আপনাদের সামনে আসতে পারছি, আপনাদের সামনে কাজ করতে পারছি। তো আসলে ওনাকে কেউ দেখেন না, বাট হয়তো বা সবাই আমাদের মুখে মুখেই শুনেন, চিনে গিয়েছেন, তো আজকে তার বার্থডে। যাই হোক, এরকম আর কার কার বার্থডে আছে আজকে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাইকে শুভ জন্মদিন যাদের আজকে বার্থডে। আর অবশ্যই যারা শুনছেন আমাকে লিখে ফেললেন যদি আপনাদের আজকে জন্মদিন থেকে থাকে। আর হচ্ছে এখন আর কথা না বাড়িয়ে চলে যাব গানে, সুন্দর গানটা রেখেছি আপনাদের জন্য, ও আমার বন্ধু গো আগুন এবং রুনা লায়লার কণ্ঠে কেমন থেকে কেমন মুভির গান। আর এটা নিশ্চয়ই হিন্দিটাও আপনারা শুনেছেন, আগে বাংলাতে শুনি, হয়তো বা একটু পরে বা কিছুক্ষণ পরে হিন্দিটা প্লে করে দিতেও পারি। তো Stay tuned and keep listening.

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Retro Reloaded. Retro Reloaded.
1: Yes, Retro Reloaded চলছে, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। নতুন একটা ঘন্টায় সবাইকে স্বাগত জানাচ্ছি এবং পুরনো হারানো দিনের গানগুলো আপনারা শুনছেন। আর যেটা হচ্ছে যে পুরনো দিনের কথা, পুরনো দিনের আড্ডা। আসলে পুরনো দিনের যদি কথা বলি তাহলে আপনাদের মাথায় সর্বপ্রথম কি চলে আসে? যদি সেই পুরনো দিনের স্মৃতির কথা বলি, আমার সবসময় হচ্ছে পুরনো দিনের কথা বললেই কিন্তু আমার চলে আসে যে পুরনো দিনের স্কুলের স্মৃতির কথা। সেই স্কুল, যে স্কুলে আসলে আমি যেসব ফ্রেন্ডসদের সাথে আমি কাটিয়েছি অনেক বেশি সময়, জীবনের অনেক বেশি সময় আমরা কিন্তু যে ফ্রেন্ডসগুলো আমাদের সাথে থাকে সেগুলো কিন্তু সেই স্কুল ফ্রেন্ডসরাই হয়। তো ওদের সাথে কাটানোর সময় বা হচ্ছে বিশেষ করে যখন আমি আশেপাশে যখন আমাদের জাতীয় সঙ্গীত শুনতে থাকি তখন আমার ওই সময়টার কথা মনে পড়ে যায়, যখন স্কুলের প্রথমে আমরা সবাই পিটিতে দাঁড়াতাম, সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইতাম, তারপর হচ্ছে একটু ওয়ার্কআউট করাতো, ওটাকে কি জানি পিটি তো বলতো, তাই না? এই তো, এগুলো যখন আমি মনে করি তখন আমার খুবই ভালো লাগে, সেই নস্টালজিয়া হয়ে যায়, মনটা একদম সেই সময় পৌঁছে যায়। তো আসলে ব্যাপারটা কিন্তু ওরকমই যে আমি যে ফিল্টার কথা বলছিলাম আর কি। তো দেখি নেই আমার সাথে কে কে আছে, আসলে এই কথাগুলো শুরু করলে আর শেষ হবে না, তো আমি সরাসরি চলে যাচ্ছি এসএমএসে। তো অনেক অনেক এসএমএস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড কি বলে এটাকে মেসেজ, কমেন্টস এসেছে, আমি একটু পড়ে নিই। সুমাইয়া, ওকে সুমাই লিখেছেন, আপু কেমন আছো, কি করছো তুমি? আমি কি করছি, আমি গান শুনছি আপনাদের সাথে এবং আপনাদের জন্য গান প্লে করছি। আর কে আছেন, আমি জানতাম না যে সকালে কোনো মেয়ে FM হয়, আমি শুধু রিদম ভাই ও সিফাত ভাইকেই চিনি, আজ প্রথম সকালে শুনছি আপনার নাম কি, যদি FM এ বলতে লজ্জা লাগে তাহলে আমাকে কল দিয়ে বলতে পারেন। আমি তো ওপেনলি একদম আমার ভয়েস যে যতটুকু যাচ্ছে ওরকম ভাবেই আমি বলছি, পিঙ্কি আছি আপনাদের সাথে সবসময় বলি। হয়তো আপনি একটু লেটে যুক্ত হয়েছেন এই জন্য জানেন না, আর আপনি একটু লেটেই জয়েন করেছেন মনে হয় ঢাকা FM এ সেটাও জানেন না। প্রতি শনিবার এই পিঙ্কি পাখিটা চলে আসে আপনাদের, 11 থেকে 2 পর্যন্ত থাকে রেট্রো রিলোডেড নিয়ে এবং শুধুমাত্র পুরনো হারানো দিনের গানগুলো বাজিয়ে থাকে এবং পুরনো দিনের স্মৃতি নিয়ে কথা বলে এই পিঙ্কি পাখি। বাহ, নিজের নাম দিয়েছি পিঙ্কি পাখি, ভালোই লেগেছে আমার। আসলে কিছু কিছু সময় ফিরে আসে না, কিছু মুহূর্ত আর ফিরে পাওয়া যায় না, তবু কিন্তু পুরনো দিনের সেই হাসি, সেই মানুষগুলো, সেই ছোট্ট ছোট্ট আনন্দ মনের কোনো না কোনো একটা কোণে থাকে এবং আজও ঠিক আগের মতোই বেঁচে থাকে। এই যে গানগুলো শুনতে শুনতে হয়তো বা আপনারা কিছু রিলেট করতে পারেন, তাই না? আচ্ছা, তানভীর ইভানের এক গান দিবা পিঙ্কি আপু, পুরাতন গানগুলো প্লিজ, আমার বাসা রংপুর, আমি আকাশ। তানভীর ইভানের গান, এটা তো একটা বড় কথা, দেখছি কি করা যায়। আসলে আমি পুরনো দিনের গানগুলো তো প্লে করছি এবং পুরনো দিনের কথা বলছি, সো যদি এর মধ্যে যদি পারি তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি প্লে করে দিব এবং সেই সময়টা পর্যন্ত আপনাদের আমার সাথে থাকতে হবে এবং থেকে তারপরে আপনাদের গানগুলো এনজয় করতে হবে, ওকে? সো এখন কি বলবো, চলে যাব গানে এবং গানগুলো শুনে এসে আপনাদের সাথে আবারও আড্ডা দিচ্ছি। আর যারা যারা লিখেননি চট জলদি লিখে ফেলুন এবং জানিয়ে দিন আপনাদের মনের কথাগুলো। আপু কেমন আছো, শারমিন ফ্রম রংপুর। এই তো শারমিন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন একটু বলেন না, জানিয়ে দিন আপনার কথাগুলো। আর হচ্ছে এখন চলে যাই গানে, যে গানটা এখন প্লে করছি সেটা হচ্ছে পুতুলের মতো করে সাজিয়ে। আছে নাকি আপনার জীবনে এমন কেউ যে আপনাকে এই গানটা ডেডিকেট করবে, তাকেও আপনি শুনিয়ে দিন এই গানটা। এনজয়।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন। Nation, Act Station.

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 93.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, পিকে আছি আপনাদের সাথে। পিঙ্কি কিন্তু আর একটা ঘন্টা আছি, তার মানে হচ্ছে এই ঘন্টাটাও কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি, পরের ঘন্টায় ব্যাক করছি, ঘন্টাটাই হচ্ছে শেষ ঘন্টা। সো আপনারা কোথাও যাবেন না, কিছু লিখতে চাইলে চট জলদি লিখে ফেলুন 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। তাছাড়া facebook.com/ilovethakafm পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কমেন্ট করে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। সো লিখে ফেলুন আমাকে, পিঙ্কি ফিরছি পরের ঘন্টায়, কোথাও যাচ্ছেন না।

0: চেক, এখন সময় দুপুর একটা,
1: সবার সাথে 90.4।
0: চলছে নতুন একটা ঘন্টায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পিঙ্কি আছি আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। কি আপু, ভয় কি ভুলে গেছো? কোন রয়কে ভুলে যাব, কোন ভয়কে ভুলে যাব বুঝিনি তো। কার কথা বলছেন আপনি? নাম না লিখা পাখি লিখেছেন। ওকে, আসসালামু আলাইকুম পিঙ্কি আপু, তোমাকে অনেক দিন থেকে শুনি কিন্তু কোনো মেসেজ করা হয় না। আজকে করলাম, তোমাদের রিলগুলো আমার অনেক ভালো লাগে, ভবিষ্যতে আরও দেখতে চাই। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, নাম তো লিখেননি আপনি, এত সুন্দর একটা মেসেজ করেছেন বাট আপনি নাম লিখেননি, এটা কোনো কথা বলেন তো। আমি এখন কিভাবে বুঝবো কে কোথা থেকে লিখেছেন এত সুন্দর একটা কমেন্ট? এর পরের এসএমএসটাতে, এর পরের মেসেজটাতে অবশ্যই আপনি আমাকে আপনার নাম লিখে দিবেন। ওকে ওকে, আসসালামু আলাইকুম, শুভ সকাল পিঙ্কি আপু, জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এদিকে কে আছেন? আসসালামু আলাইকুম তানভীর লিখেছেন, কেমন আছেন আপনি? আপনাকে শুনছি, গানগুলো চমৎকার বাজিয়েছেন, আরও গান শুনতে চাই। অবশ্যই, এই পুরোটা ঘন্টা আছি আমি আপনাদের সাথে এই পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে, সো আপনাদেরকেও আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? তারপর কে আছেন? সাইমা, হাই আপু, কেমন আছো? কি সুন্দর দিনটা আজকে, আর আজকের দিনের সাথে সেই সুন্দর গানগুলো চমৎকার লাগছে। আসলে তোমার গানগুলোর সাথে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। চাওয়ার তালিকা ছিল কিন্তু ছোট, অনেকগুলো ছিল, আনন্দগুলো ছিল অনেক বড়। একটা বিকেল, কয়েকজন প্রিয় মানুষ, আর এমনি এমনি হাসি ঠাট্টা খেলাধুলা সবই করতাম, মনে হতো পুরো পৃথিবীটাই সেটা ছিল। সময় চলে গেছে, মানুষও বদলে গেছে, কিন্তু সেই স্মৃতিগুলো আসলে রয়ে গেছে মনে। ওরে বাবা, কত সুন্দর করে লিখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে লিখেছেন। আর আসলে ঠিক বলেছেন আপনি, সেই সময়গুলো আসলে আমাদের স্মৃতির পাতায় রয়ে যায়, মনের একটা কোণে রয়ে যায়, তাই না? ওকে, রিদা লিখেছেন, পুরোনো দিনগুলো ছিল সাদামাটা কিন্তু স্মৃতিগুলো ভীষণ রঙিন। আজও কোনো পুরোনো গান যদি শুনি তখন সাথে সাথেই সেই দিনগুলো কথা মনে পড়ে যায়। সেই দিনগুলোতে কই ছিলাম, কি করছিলাম, সেগুলোর কথা মনে করার চেষ্টা করছি। এবং সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো সুন্দর সুন্দর মজার মজার গান প্লে করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য সায়মা। ওকে, আর কে হচ্ছে? মানুষ বদলে যায়, মানুষ দূরে চলে যায়, গল্পগুলো কিন্তু থেমে যায়, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, যেমনটা আমার আর আমার বন্ধু সীমা। ওকে, তার সাথে আমার বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে যেটা এখনো রয়েছে, জানি না এই বন্ধুত্ব কি হতে যাবে বা কি হবে, কিন্তু আমি কখনো এই বন্ধুত্ব ভুলতে চাই না। বন্ধুত্ব হারিয়ে যাবে দেখে অন্য কোনো কিছুতে যুক্ত হতে পারছি না, মনে হচ্ছে যদি যুক্ত হই যদি সে হারিয়ে যায়। ওরে বাবা রে বাবা, আপনি অনেক ডিপ কথা বলে ফেলেছেন। আসলেই মানে এই যে ভয়টা কাজ করছে যে আপনি আপনি ফ্রেন্ড হিসেবে থাকতে চান, বা আপনি ফ্রেন্ডস থেকে একটু বেশি হলে যদি বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়, এই জন্য আপনি চাচ্ছেন না যে এরকম কিছুটা হোক। বা তার মানে মানে মেলা ডু ফুটতেছে, রাইট? তার মানে মনে কিছু আছে এই জিনিসটা, মানে এই এসএমএসটা দেখে বা পড়ে আমার খুব মজা লাগছে যে আপনি আসলে যে ফিলটা করছেন, আপনি তাকে পছন্দ করছেন কিন্তু আপনি তাকে বলতে পারছেন না, কারণ কারণ যদি সে হারিয়ে যায় আপনার এই ভালো লাগার কথা শুনে। খুবই মানে আপনার মানে যে ফিলটা আপনি করছেন ওই ফিলটা একদম কি বলে এটাকে, মন ছুঁয়ে যাওয়ার মতো ফিলিংস, যে আপনি চাচ্ছেন না যদি ওর ওর যদি একসেপ্ট না করে সেক্ষেত্রে আপনার বন্ধুত্বটাও হারিয়ে যাবে। যাই হোক, আলু সরি, আই এম সো সরি। আছেন আমার সাথে কি এটা আপু? ভালো আছেন, আমি আবু বক্কর। হাই আবু বক্কর ভাইয়া, কেমন আছেন বলেন তো। যাই হোক, পুরনো হারানো দিনের গানগুলো শুনছেন, আপনারা শুনতে পারবেন। আর এই একটা ঘন্টা যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লিখে ফেলুন 01841904904, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ, অথবা টেক্সট মেসেজ করে। তাছাড়া facebook.com/ILoveDhakaFM পেজ তো আছেই, সেখানে কিন্তু আমার একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। কতগুলো ওয়ে আছে আপনারা আমার সাথে যুক্ত হওয়ার, চট জলদি লিখে ফেলুন না, যারা যারা লিখেননি তারা হচ্ছে আমাকে লিখে ফেলুন। ওকে, উম্মে রায়হান, হ্যালো পিঙ্কি আপু, শুভ দুপুর, কেমন আছেন? এই তো ভালো আছি। কি লিখি তোমায়, এই গানটা শুনতে চেয়েছেন আপনি, আনন্দ তো যুক্ত হয়ে আছেন, জীবন খানও আছেন আমার সাথে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি এখন গানে, যে গানটা এখন প্লে করতে যাচ্ছি সেটা হচ্ছে কুমার শানু অ্যান্ড কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে আগুনের দিন শেষ হবে একদিন, ওয়ান অফ মাই ফেভারিট সং। যখনই এই গানটা আমি প্লে করি তখনই আমার মুখে একটা হাসি চলে আসে এবং এই কথাটা বলি যে আমার একদম পছন্দের একটি গান। সো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলে যাই আর কথা না বাড়িয়ে গানে, এনজয়।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Retro Reloaded. Retro Reloaded.
1: Welcome back, listeners. Sab Nation Santag FM 90.4. Pinky আছে আপনাদের সাথে Retro Reloaded নিয়ে জি হ্যাঁ এখন এই মুহূর্তে আপনারা সুন্দর সুন্দর পুরনো পুরনো গানগুলো শুনতে পারছেন বাট আর বেশিক্ষণ শুনতে পারবেন না অল্প কিছুক্ষণ পিঙ্কি আছি আপনাদের সাথে পুরনো দিনের এই গানগুলো নিয়ে আসলে পিঙ্কি আর একটা ঘন্টা মানে এই ঘন্টাটা আছি বাট এই ঘন্টা শেষ হওয়ার আর অল্প কিছুক্ষণ আছে তো আপনারাও কিন্তু যারা যারা আমার সাথে আছেন শেষবারের মতো কিছু জানাতে চাইলে লিখে ফেলতে পারেন 01841904904 এই নাম্বারটিতে আপু ভালো আছেন আমি সুমাইয়া হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা কোন সুমাইয়া আরেকটা সুমাইয়া মেবি আমাকে লিখেছেন কি আপু রংপুর থেকে আমি রয় বলছি দোয়া করি সামনে আমাকে জবাবদিহি করতে হবে মানে কেন জবাবদিহি করতে হবে রয় কি ভুলে গেছে গেছো ও রয়কে কি ভুলে গেছো আবার সেটা জবাবদিহি কে করবে আমি না কনফিউজড আপনি কাকে লিখেছেন কি লিখেছেন একটু ডিটেলস এ লিখতে হবে কিন্তু আর বেশি সময় নেই অল্প কিছুক্ষণ আছি তাড়াতাড়ি লিখতে পারেন যদি আপনি চান আমি আমার জীবনের একটা ঘটনা শেয়ার করতে চাই স্টুডিওতে এসে অফকোর্স ওয়াই নট শরীফুল ইসলাম আপনি অবশ্যই আপনার নাম অ্যাড্রেস এবং আপনি আমাদের স্টুডিওতে এসে গল্প শেয়ার করতে চান গল্প একটু ছোট্ট করে লিখে দিতে পারেন আর এই যেখানে লিখেছেন আপনি ওখানেই আপনি আরেকটু লিখে ফেলেন নাম আর অ্যাড্রেসটা আর হচ্ছে কোথা থেকে বলছেন এবং ছোট্ট করে আপনার গল্পটা সো শুধু শরীফুল ভাইয়া না যারা যারা আপনারা আমাদের ভালোবাসা বাংলাদেশে অথবা আমাদের নতুন জীবন গল্পে আসতে চান তারা কিন্তু লিখে ফেলতে পারেন আপনাদের নাম আপনাদের অ্যাড্রেস এবং কোন গল্পতে আসতে চান লাইক ভালোবাসার গল্পতে নাকি হচ্ছে ভালোবাসা বাংলাদেশে নাকি হচ্ছে জীবন গল্পতে সেটা লিখে ফেলবেন লিখে ফেলে তারপর পাঠিয়ে দিবেন আমাদেরকে ঠিক আছে 01841904904 এই নাম্বারটিতে আমার কলিজা চুকরা ভাইয়া ভালো আছো হ্যাঁ ভাইয়া না আপু সেটা কাকে লিখেছেন আপনি বলেন তো রংপুর থেকে শিলা শুক্রবারে অনেক মিস করেছি তাই নাকি আমি তো প্রতি শনিবার ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত থাকি আপনাদের সাথে ওকে আর কে কে আছেন আছে রাব্বি লিখেছে আপু কেমন আছো পুরনো গানগুলো শুনতে শুনতে পুরনো দিনের স্মৃতির মনে পড়ে যায় ঠিক বলেছ ঠিক বলেছি কেন আপনি কি মনে পড়ছে না আপনি কি এই যে এতক্ষণ গান শুনেছেন আপনার কি মনে পড়েনি কি যে বলেন উমের আইহান তো যুক্ত হয়ে আছেনই আমার সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর এছাড়া আর কে কে আছে আছে হচ্ছে তালুকদার ইভান সীমা হাই আপু কেমন আছো তোমাকে শুনছি ধন্যবাদ আপু সুন্দর সুন্দর গান প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য যাই হোক পিঙ্কি আবারও চলে যাচ্ছি গানে কিন্তু ব্যাক করছি শেষবারের মতো কোথাও যাচ্ছেন না সাথে থাকতে হবে শুনতে হবে ঢাকা FM 90.4

0: এলাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

Ax Nation, Ax Station. একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: Ever and again, I see you, but never forever. Why my heart is filled with such gloom that I lose my sight of you? Carnal lust of mine, keep you away, keep my eyes blinded. I lose my sight of you.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: 92.4

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: KFM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: You're listening to Dhaka FM 90.4.
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। ৩৬ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আমার দুমুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাত মিঠাইয়া বন্ধের সাথে মিলতেও দিল না।
1: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
4: আছে।
3: কই?
4: ঢাকা FM টিউন করেন।
3: তারপর
4: পাবেন
3: কি?
4: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Nation X Station.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 90.4 FM. 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন টু কামিং সুন।
1: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 93.4. ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুরাইয়া ইয়াসমিন। শুরুতেই শিরোনাম। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরি নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2,00,000 টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন কৃষিমন্ত্রী। মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার বললেন আইনমন্ত্রী। ভেনিজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণে কারাকাসের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি। এবং ডারউইনে টপ এন্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের 74 জন সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরি নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত 74 পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগপত্র পেয়ে সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান।
3: সেই জীবনটা হয়তো আমরা পাবো না, কিন্তু এই জীবনটা করার জন্য যারা দায়ী তাদের হয়তো বিচারটা হবে, আমরা সেই বিচারটা দেখতে পাবো।
4: আমরা আসলে অনিশ্চিত ভাবে ছিলাম যে কি করব কি করব না, তো আমাদেরকে সুন্দর একটি চাকরির সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্তমান সরকার সহ তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
5: প্রধানমন্ত্রী কিছুটা আবেগতাড়িত কণ্ঠে বলেন, এই ধরনের অনুষ্ঠান কষ্ট বয়ে আনে, তবে যাদের স্মরণ করা হচ্ছে সেই মানুষগুলোর আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।
6: দেশের জন্য দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, দেশ এবং জাতিকে ঘিরে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই মানুষগুলো, সেই লক্ষ্য বা উদ্দেশ্য যাতে সরকার বাস্তবায়ন করতে পারে, বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য উৎসাহনীয় উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে।
5: বিভিন্ন বাস্তবতার কারণে সময় মতো প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব না হলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে সরকার পিছিয়ে আসবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
6: গণতান্ত্রিক আমি মানুষ যারা বিভিন্ন ভাবে হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকব।
5: তারেক রহমান বলেন, সবার সহযোগিতা আছে বলেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাঁদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহি তা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়া। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে। ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ETC সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী 15 দিনের মধ্যে বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জ স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর লক্ষ্যে গাবতলি বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কারওয়ান বাজারের কাঁচা বাজার গাবতলিতে স্থানান্তর এবং সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ 2 লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি আজ রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
7: লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারের জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমরা সময়সীমা বেঁধে দিয়েছি যে সমস্ত কর্মকর্তা এই চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদক নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবে না এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার চেয়ে 15 লাখ টন বেশি সার আমদানি করা হয়েছে, কাজে ঘাটতির কোনো সম্ভাবনা নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তির সব দিক বিবেচনা করে সরকার এই চুক্তিতে যোগ দেবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ভারত ও তার পররাষ্ট্র নীতি অনুযায়ী কাজ করবে আর বাংলাদেশ তার নিজস্ব নীতি অনুযায়ী কাজ করবে। এদিকে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান মক্কা প্যাক্ট নামে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। তাতে যোগদান করা গেলে সামরিক সক্ষমতার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক নিরাপত্তা বিশ্লেষক আবু রশিদ। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টে যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরেন। আরও শুনুন প্রতিবেদনে।
8: আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে করা মক্কা প্যাক্টে মিশর ও মালয়েশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশের যোগদানের বিষয়টি আলোচিত হচ্ছে। সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নামও। এমন বাস্তবতায় এই জোটে যোগদানের বিষয়ে আমন্ত্রণ পেলে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
9: আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচক ভাবে বিবেচনা করব।
8: চলমান বৈশ্বিক ভূ রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। এমন বাস্তবতায় মক্কা প্যাক্টে যোগদানের আমন্ত্রণ পেলে সেটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ।
10: মক্কা জোট হচ্ছে একটা প্রমিসিং একটা জোট। এতে আপনার দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার সাথেও হয়তো তারা কথা বলছে, তারা মিশরের সাথেও কথা বলছে, কাতারের সাথেও কথা বলছে। এইগুলো চলতে থাকবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের এই জোটটাতে যোগ দেওয়াটাই যুক্তিসঙ্গত হবে যদি আমরা আমাদের মাথা উঁচু করে চলতে চাই।
8: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আবু রুশদের মতে, মক্কা জোটে যোগদান নিশ্চিত হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাও অনেকাংশে নিশ্চিত হবে। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টে যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরে বলেন,
10: বাংলাদেশের আমাদের এই নিরাপত্তাটা আমাদের শুধুলেন সামরিক খাত ছাড়াও আমাদের অনেক কিছু নিরাপত্তার বিষয় আছে। এই রোহিঙ্গা ইস্যুতে আপনি হয়তো ভবিষ্যতে এমনও দেখতে পারেন যে এই জোট থেকে আমরা হয়তো সহায়তা পেতে পারি রোহিঙ্গাদের ব্যাপারে।
8: এই জোট গঠনের অন্যতম লক্ষ্য হল চুক্তিতে স্বাক্ষরকারী কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশ তাদের সহযোগিতায় এগিয়ে যাবে। অর্থাৎ এই চুক্তি বা জোটভুক্ত দেশগুলো একীভূত হয়ে তারা তাদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে একত্রে কাজে লাগাবে। ফলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। আঞ্চলিক শক্তিগুলো সবাই এখন পরস্পরকে আঁকড়ে ধরে টিকে থাকার পথ খুঁজছে। তারই ধারাবাহিকতা এই মক্কা প্যাক্ট। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
11: খবরের বাকি অংশ পড়ছি সাইম রায়হান। নয়নাভিরাম সৌন্দর্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য আর রূপালী ইরিশের দ্বীপ জেলা ভোলাকে সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই ঐতিহাসিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা মহাসড়ক নির্মিত হলে এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বীপের রানী ভোলা। মেঘনা, তেঁতুলিয়া আর বঙ্গোপসাগরে ঘেরা ধান, সুপারি ও রূপালী ইলিশের এই জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সড়কপথে দেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি যুক্ত হওয়া। অবশেষে পূরণ হতে চলেছে দ্বীপবাসীর সেই প্রতীক্ষিত স্বপ্ন। ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই প্রকল্পে প্রায় 11.5 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যমান 36 কিলোমিটার সড়ক 18 থেকে 34 ফুটে প্রশস্ত করা হবে। সেই সাথে ইলিশা চ্যানেল সহ হিজলা ও মেহেন্দিগঞ্জে নির্মিত হবে 3টি ছোট সেতু। আমূল পরিবর্তন আসবে নৌনির্ভর যোগাযোগ ব্যবস্থায়। এতে উচ্ছ্বসিত ভোলার সর্বস্তরের মানুষ।
13: প্রধানমন্ত্রী ধন্যবাদ দেওয়া উচিত যে উনি আমাদের এইটা আমূল দিয়েছেন, বা আমাদের সড়কের সাথে যোগাযোগ হলে আমাদের অনেক উন্নতি হবে,
14: আমাদের অনেক উপকার হবে। তাড়াতাড়ি আমরা যাইতে পারবো, আমরা ঢাকা তাড়াতাড়ি গ্যাস নিয়ে চলে যেতে পারবো, এটাই আমাদের
15: সব বিচ্ছিন্ন। সব জায়গা থেকে আমরা ব্যবসা বাণিজ্য বলেন, মানুষ যাতায়াতের বলেন, সবকিছুতে বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী ঘোষণার জন্য আমরা অনেক খুশি ব্যাপারটা নিয়ে, যে জিনিসটা হয় এটা আমাদের জন্য অনেকটা উপকার হবে বলার জন্য।
12: দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় 33% আসে ভোলা থেকে। গ্যাস, কৃষি ও মৎস্য সম্পদে সমৃদ্ধ হলেও শুধু পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতায় থমকে ছিল জেলার শিল্পায়নের সম্ভাবনা। নতুন এই মহাসড়ক ভোলার অর্থনৈতিক চিত্র বদলে দেবে বলে মনে করছেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীর।
16: আমাদের প্রধানমন্ত্রী সমস্ত বাংলাদেশকে রুরাল হাইওয়ে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, এটা অত্যন্ত আনন্দের কথা। আমরা দক্ষিণবঙ্গের মানুষ বহুদিন থেকে রাস্তা থেকে বঞ্চিত, এই মুহূর্তে উনি যে রাস্তার কথা বলছেন, বরিশালের বিভিন্ন অঞ্চলে রাস্তার যোগাযোগ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এবং অর্থনৈতিক উন্নয়নের যে এটা কাজে আসবে, আগামীতে আমাদের দেশ এগিয়ে যাব।
12: মেঘনা তেঁতুলিয়ার কোল ঘেঁষে গড়ে ওঠা এই দ্বীপ জেলাটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত হলে দেশের সার্বিক অর্থনীতিতে যুক্ত হবে নতুন এক মাত্রা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
11: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে আগামীকাল শুরু হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা 3:30 আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। দেশে আজ সকাল 8:00 পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 963 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 943 শিশু। এদিকে দেশে 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 996 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
17: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনিজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণের জন্য দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তেলের সরবরাহ বাড়বে এবং তা জ্বালানির দাম কমাতে সহায়ক হবে। ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি তার দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় প্রচণ্ড বিস্ফোরণে অন্তত 37 জন নিহত হয়েছে। কিয়েভ ও তার আশপাশের এলাকায় টানা তৃতীয় দিনের মতো রুশ বিমান হামলায় গত রাতে মাইলা গ্রামে এই প্রাণহানি ঘটে। খারাপ আবহাওয়ার কারণে নেপাল দুর্যোগ পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা স্থগিত করার কথা জানিয়ে বলেছে, তিব্বত সীমান্তের এই ধ্বংসাত্মক বন্যা মোকাবেলায় তাদের বিদেশি কারিগরি সহযোগিতা প্রয়োজন। দেশটির অর্থমন্ত্রী জানান, দুর্যোগ পরবর্তী পুনর্নির্মাণ কাজের জন্য তাদের 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের প্রয়োজন হতে পারে। গত বুধবার হিমবাহ ধসের ফলে সৃষ্ট এই বন্যায় পাথর, বরফ, কাদা ও ধ্বংসাবশেষ পাহাড়ি নদীগুলো বেয়ে নেমে আসে। এই দুর্যোগে নেপালে অন্তত 626 জন এবং চীনের তিব্বতে 7 জন প্রাণ হারিয়েছে। এখনও প্রায় 3,000 মানুষ নিখোঁজ রয়েছে। খেলার খবর, ক্রিকেট। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 ম্যাচটি শুরু হবে। এদিকে আগামীকাল পচেফস্ট্রমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ এবং বাংলাদেশ এ দলের মধ্যে দ্বিতীয় 4 দিনের ক্রিকেট ম্যাচ শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ভেনেজুয়েলার 6,500 কোটি ব্যারেলেরও বেশি তেলের মজুদ নিয়ন্ত্রণে কারাকাসের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি। এবং ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। খবর শেষ হলো।
18: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: है।
1: एक नेशन एक स्टेशन।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
3: আছে
4: কই?
3: ঢাকা এফএম টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি?
3: শান্তি
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Rock FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমবারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমবারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Nation, X Station.

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Light of Point 4 FM.

0: 10 Taka FM 90.4.
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
0: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: সাধারণ সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199966। 90.4 FM.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে
2: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Shun Chen, Taka FM 90.4.

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। FM 90.4

0: ৩৫ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?